0: ke ba kim don hi kita ke jingpang ru tama na mar bikla research pula ta ponet la mut no miki don kita ke jingpang ta tin ka kam jingi kam kalong tang ban reassure ki ru ba kam dei kata ke jingmut ba kimut ma na mar ba kum ka internet menta ka google ne ki ai kasuk ba ba phishu phishu at tang kita ki symptoms jong phi an ka asu ai no ki diagnosis jong phi ko babun tli ba
1: ha tangi pa call mar ta hello hello
2: Hello.
1: Oi, oh, hot. Pidey man, no?
2: Nakarena, nani na po maulay.
1: Oh, na maulay. To, piku aban buo chingkili ay, doktor?
2: Ngayos ngaw ba, kada international doctor din matakas ni.
1: Hoi.
2: Nakuwa aban wish ya baro ka ki doktor kain mo.
1: Hoi.
0: Shibon.
2: Bakin niyo ay katakas ni pagkapang chungki. Katam ke jam pri jungki ke bah ki harap nak ke bentah jungki baik ba nang sang sinong ke badan ke jimpang ke jing sita mo i doktor i hidan hang tu
0: ho ha ngan ni kong
1: to i doktor in sim nya ke jing kren jungpi jing kli jungpi
2: ho ha hello doktor
0: ho ai kubli kong
2: nga sungut nat ban yo sungau lung ba jong ka radio ba ka te ka national doctor ti hinta ka ni
0: ho ai
2: Okay, doktor ni aku boleh nampak ketika si kerjangan atau jupi baru okay doktor.
0: Aku boleh shun kong.
2: Ya pi yang tu hapok studio, but menjuru ya ki doktor baru ki badan hasau dong kari India.
0: Hoi.
2: Eh doktor, ngaku apa dia ban tip mau ki dan program ayu ayu mata kesni. Ya sini ki baik baik baik lang ru yuk menyakit langkeh.
0: Usually ha kini kiski ki doki ki jong hospital ki organize ki jong program ma. Kidon ki hospital ki ba organized ki health camps kidon ki hospital ki ba organized ki blood donation kidon ki hospital ki pnya ki program na komenta ki pajba kom ki awareness programs kom kita mainly ki kita ki program ne kidon ki ba pen ada ai ki jing pen kuburom ki doktor ki bala le bha kanu kanu ka lain na kanu ka feel na kanu ka yu te ka tu sai pen le se ka government ga sai pen kuburom ki ye man laki hospital man laki district man laki jaka ki don laki jong ki jong ki rokom program jong ki ken
2: oi ka program ka ba kelum lang pa le doktor hang ni po jalan ni khalia ti don
0: kum ta te don phi kum bang ate be man ta te
2: nama
0: kila kila ale abit laka jong ka jong ki area ken kim da ai ka wei ka ba he shikelum kum tu
2: oi e ka ble shi bon e te ka ji tien na ai ka ble ter pang ye ti ba ro ki doktor na ka pun ta ka
0: ni ble shi bon kong ngoi ka ble shi bon
1: Kubli shibun e kong na kabanta ka jing shimbanta jong pi ha kane ka life in program jong ayu ki doctor ki ong te kat bangi dangi ap sakiwe de ngin ya bu byang sakiwe pa ki jing kli doctor khanang ba baro nang ni ki basngap ya kane ka program ngin yo ya ka jing shai halor ka jing long jing im ka jing trai ka jing shakri ka ba ki doctor ki don ban ai ya ki nong pang bat ya ki brio baro ki badon kam ya ki te kum ke jing ken kor bat burom ya ki kam ki barat ba jong ki doktor ha kanu ko rukom doktor ki ni kiru pat ba pat ki rakhi ger pang ya ken kesingi ujudan kum kata
0: de ki pat ba hi te thrai kum ngo ko juba bi kum nang ki don le ki jong mong kam don e ba na ma kam dei e ka ko ong ga kaba ke ik ik jing rkhie kaba hab ban le ki brio ma tani bun sian ka long na ki riu shi met ne na ki na ne na ki seng shi met ne ki ba ki sngo ba lo ki sngo ba ne bun sian ki brio ru ngam ngam la ong e ka tan ma bun sian ki kim tip e ka ne ka national doctors ti ro kam de ka ta ka jing rkhie kaba long
1: ba ba da pau
0: e ba da pau e ha do ka ta ka long ta khiat e ki brio ba tip ta kam de e ba ong ba ka no e no e nuru ka long ba kam de ka pu ka jing rkhie kaba da tip e ha do ka ta te ki batte patte ki le hi la ki jong ki ki ki ki dak ki rukom ma ku menta ngi ngi buon kita ki messages mengayo ni ki brio ne na ki ki batte biti ki la ya wish ki la ya you hayeng asam ruk hayeng asam ruk te ki batte hi we are ki te ki la wish ho ta lo kum ta ki ki brio ki ya wish ki ya you ki ya pha ki messages ki ya you te ki don hi ki jaka ki ba কি খামলে একর পং লড়কিডন কি কি ডক্টর কি বা লালে লাকিট লা বা একা স্নং গাথাও নে কনু কনু তিকি লে হি কি ব্রিও কি বোন
1: ডন কাম হি কি চিং ইথু মো ইয়াকুম কি তাই কি চা চিং শাকরি
0: কপন সঙ্গান ইয়াঙ্গি কপন আই মেন সিএম ইয়াঙ্গি কি ডক্টর বন্ত্রাই খামতাম কি ব্রিও খামতাম কি ডক্টর কি বত্রাই শা শনং কন্ডং মং বপলি কা সাক্রিফাইস কা কা কা বোন ভা কা জং কি বন ইয়াঙ্গি কি বত্রাই সর কি আইটি লোট ইয়াকা ইয়াঙ্গা

0: tai bun ki program na marba kene ke SSG kala don hamala kisnong ke bun bangi le tre lang bat ki bri ki bana block ki to ki bade pet chi kinong kandong kum to ki BPM bagi ong to ki wei ki wei kinong pet jangan jangka group ma ngi ke ndo ron bat ki den marma ki ro ki ong ba ki set kwa program ha ban anam ta ki ni ki sel group ta din ta pa de ki bai tho yingi te ki set ya phone ro yingi ban ai program ni ta jang ki ma te le set teng na block dan ke por bagi dan program dan ke por bagi kim don teng don bagi kim don ki resource person ro ta din ta pa de ki phone yingi ban ai ki ni ki program tengi pet dang le ikendo bat ki tengi pen bet bet ki ye le lang bat ki hing ye pen bet lang ye ki breung le ikendo ye ki breu sesnong hadin dang la le ikendo ye breu sesnong pat de tengi pen sngau ha ki breu ba kene ke training ngi mot ban ai sesnong jeng pi te pe sngau dan kam ne em te babon na ki te ki ang bet bangi kwa bangi dan kam ye kene ke training na ma ta hadin dak la menjer ki breu ye ka ta ka training bangi mot ban ai ta den ta pa ngi ai ye ki form jengi ki pa de ki submit kene ka pan kal ne ka adhar kar te dang la de pen dap te ki form ever kai tu tengi sa le sa ka proper mobilization bat kemut ka mobilization ke bang mi batai bhaja phang ta ke program ta den ta pat de ngisa apply ki project is apply ki a untu den il apply untu pade de kila approve na po office pade den kena kena ka department bangi apply de kila approve ta gi salit in ai pade kena ke program
1: ho oi kata kamut kala don hi ke jinga trailang bat ki bos nong bor thao
0: ai ai
1: ta bat ki blok
0: ki blok ha
1: kum ju ro bat na kata nat jong ke sarkar de
0: sarkar ha
1: kamut pinam ya trailang ka we bat ka we pat kanang ba kini ki nong wan training ki ba shim ru ya kini ki jing ajing he kai jong kumut kin yo ka jing matoi lang ba ki awareness program ko ma pi phla o matan ro mo te nga sngu tanat shibun e sister ban yo sngo ya kata ka khubor na phi nga sngo ba ka ne kala long ka we na ki kam ki ba khrau ba ka ba ka ne training center jong phi kala le ya ka ba don kam e ken te nga phai man ta sa sha ka ne pa de ka jing kali ka ba buon kum ba ka nong wat e ki samla kan thai ki bala wan shakamat ban wan shim jing kai na ka ne ka training center jong phi
0: ki ne ki bala yo ya ka ne ka skill training te lum la la kum ba sans pa ngot e
1: ho o
0: te din ta pa de ki ne ba ngile ai ki ne ki medical kam ki ai kam ki awareness program telah bun ba
1: ho ho ho
0: kalau ni kita pat dengim da sim jing ke kemat le se bat kita le se la poi gamba si hajar kat sans pa ai bagi bayo je mentoi ke
1: ho ho ho
0: ha ki ne kisnem
1: te sister kumba people ya tu mentan ba ki la bun ba kita ki samla kan thei ki bala wan ban sim training na ka ne ka training center ka jong phi bat kala la ban ko chadu si hajar ba kat sans pa kumta mo nga trai kini ki bala adep sim ya ka training a phi ki la la hi ban yang halaki jong ki kijar le se ki la don ro ka jing mentoi ke khraban kersyane ke yang kesem ke jongki te sister ban berap halor jong kata te kini ki nong hikai pada ki bade ban hikai hakane ke training center hatuk pidon kumba ka langut ai ki mane sim talang hakane ka kam ken
0: ki badan ban manang sngi po office kemat ki kita ki berak de ki permanent staff ni dan pasan ngut ai te din ta pada ngi dan kini ki field staff pada mudi hito pada ngi khat ha por bangi dan training kemat ngi sikhat ba ki ngi na por te kito ri kila bun he
1: ho oi
0: ki dan kumba sipong ngut ai
1: ho oi kata kamut nalor kitu ki staff bla don lang bat pi ha port training center dang don sakit tu ki bala hablet cha feel ba pi kwada ka por bodan kam
0: ngi ha da bodan
1: ha ka mot kataru ka long gajing mentoi ka bakhra hui ken na ka menta jong ki ru mo
0: ha
1: ha du kat no ka ni ka kam sister kala ai jing mentoi ya kitu ki bala pandep ya kene ka training
0: nang ko nang siap hitang ba kila yo so ya kene ka training ruk la de ka kam ka bakhra nam ta jong ki ha den ta pa ngi habangi ai kene ka training ka mot ngi bud din ro ya ki ka ma sis nem ne kat ba ki dan kam to ngi mud din ya ki teru ngim i no ra ya ki pa de ha den ta pa de ngi lam ya ki hado ba kin da yo ya ki tiar kita sibum tangi aje ngene ka food processing then e ba kin yo ene ki tiar ba kin pandan kam madan ke por dangi ai training ding tangla dingi batai kin e ben yo ki tiar ba plikim tip si e ban lej mo ki no kendang ba plik then dingi bud dini kat ba ki dan kam kat ba ki phone ma ki kemot ngi long ready ba te he e ba ngi yo ki tiar ting tangi pentit ma ngi ki sawan sim nangi da ki ma ngi si batai ki ka dukan ki balat ki la lej hi si dukan ki bam la ki la siwan sim ben te na po santa jengi ngi la pentit ba ma ngi he dingi batai ki baro khat ket ki badan kam te din kum talang ngim i no tareki tai ka jing mentoi pe de ba ki yak mut ba ki bun hi na ki ki ang ba men shwa ta ngim nang ban le e ngim tip ban pan kam he e ki ni ki so ngim tip ban pan kam he e ki ni ki ba ngi dan nak per ma elang ba ka ne ka training pe de ki so ba ki mi na shinang la la ban shna bun jaj ha bun rukom mar ngi ha ka ne ka food processing ngi alang ka so ngi ai bun jaj ba ki achar ba bun jaj ta pe de ngi ai ki so ba bun jaj ta ngi ai ka jam ngi ai ki ne ka mata sos ba ne ki chili sos ki air ba khai ta te ki la bun ba ki la yo ji mentoi ta bat bun ki bala dir ki bala di ki tiar kita jengki din ta le se kam padai ka bahe nambar ki dang sudep ketto ke sem ke jing training ma jing di jengki kam padai ka bahe te ki dang sus dang ketto ke ne hapo ki sinang ta lo jang bat dan ketto ke ne ki tiar ki bangli si mangi ngi penyat mangi ro
1: ho ho kata ko kala adon he ka jing ya pentelun ya ka kam bani trilang mo ti ha ka bidi ki ni ki tiar em sister ki ni ki ที่เตียดกี่บาพี่ปนนกรรมหากันในกับ training center กับจงพี
0: ่ใช
1: ่พี่เยอะให้นากันในกับเจลานะพี่หับปุยกี่นาชบาร
0: ์กี่ดันไปเยอะนางเนรุกี่บ่บุญหับปนปนนาชบาร์ให
1: ้โอ้ยโอ้ย
0: แต่บุญเป็นยี่ลิชิมนับปอกอหดี
1: โอ้ย
0: แต่ดันเป็นชิมนับปอกอหดีดันกี่บางเยอะรดานับปอกุจรัตบ่เยอะก็เวกิจการเยอะกับตัวกันในเตียดก็เวกิจการเยอะกับตัวกันใน
1: โอ้ยลิ
0: ขิตเตียดมาแต่คนตาแต่นี่บ่บุญแต่ยี่ลิบุญให้นากอหดี
1: แต่ซาชิเซียนปันไอคุบเลกระปังเยพี่ฮัลโหลจงกตานามารพี่วัดกิลัดกิเลนตีผมได้ตั้งนากบันตากับ training center เลยนากบันตากี่เวรุกี่บลาวันเทรนนิ่งบักีรุกินติบยาคลาดกันตีก็มนุบันยออิตากิเตียร์กิตาร์โมแต่สตังไอคุบเลยพี่นำตากตากับจิงเทรย์บรัดบากับจงพี่ฮะกับเดบกับจิงดอนจงพี่ฮะกันในกับ training center แต่ฮะกันในกับปอร์งากว่าบันบุเอกันในกับเวปเดียกับจิงเกลีแต่ฮัลโหลกัดโนสตังกลาลาบันกันเตียวยากิสกิลิ่งโปรแกรมนั่นเองกันในกีโปรแกรมไอจิงเฮกายนากับบันตากีกันเทย
0: ังอีกละบุญพี่นมารลังบากันในกับจิงรับจังในกับสรการกลาวันฮันเอปกัสติดจังยี่แต่ลังบากินในกีสกิลโปรแกรมเล็กๆบัดเดย์ลูกบ้านเอปกัสการกับบังนิชิมนั่นเองเอปเมกาเลียสติสกิลเดเวลลอปเมนต์สังคมแต่ดินทะเลนั้นตาเป็นเด็กบันฟอร์มยี่กันในกีเอสเอสจีรัลมันลักิชนองลมันลักิดองกลาดันยี่มันตาบังยิเลชนองกันดองรู้ใช่คำกันดองรู้กลาไอคำใช่กีบริณมาเลยกลาไอดอนกันในกับเซลล์กรุ๊ปแต่ดอนในกรุ๊ปนั้นมาหากันในกับกรุ๊ปกลาไอทรีนิ่งบุญบ้ากีจัดทรีนิ่งมั้งแต่กลาไอบุญกีจัดทรีนิ่งแต่ดินตากลาไอจิมตัวชิบุญผ่านกันในกับสกิลทรีนิ่งลูกบ้ากับกอบเบอร์เมนกายนี่บ้ากลาอาชิมเคียหิบบันยารับกีบริณกิมคิวฮาบุญกิเลียงมั้ง
1: แต่ฮับดอนฮีกับจิงยารับนักเลี้ยงจุกีบอร์สรการกับหมดกิตากีบ้าเชียมยากีคำฮากีจิงไอทรีนิ่งแบบเพิ่งแบบเพิ่งกับหมดกลาอันคิวนักเวกับรู้อยากคิวคิวคิบาหรือสกิดอนอยากคิโนคิโนคิจักาไอเทรนนิ่งฮักคิบาคิวคิวคิจัดกัมนักเลี้ยงจงคิรู้กินังละบัญญัติฉพรังขนาบกันยารับอยากคิคุณซ้ำละบัดอยากคิเอ็มลังสะลังฮิบารอกเวพี่ละจุยอบเดียงจิงยารับเอเอเนเอ็มนักคิโนคิโนคิกันฮุนลันเนนักตนาสรการฮักบันปัญญาชูชูอยากคันเนกเทรนนิ่งเซ็นเตอร์กับพี่พี่ดอนกันดีกว่า
0: คิบาบุญคิโปรแกรมคิดเนปอคินิคิดิพเอ็ตเมนต์เฟร์เฟร์เฮ
1: โอ้ย
0: นปอเมกาเลียสเตทสกิลเดเวลลอปเมนต์โซไซตี้นปอเอ็มเอสเอ็มอีนปอดิสทริกโซเชียลเวลเฟร์มันไปงี้ดอนคินิโปรแกรมนปอกับพีเอ็มเคบีวายนังตาบันนักคิเวกิเวกิตนาคิบริบริรู้งี้ยอกคิจิงยารับนักคิปัตขันเปิดกับตัวกันในคorganization la jang
1: ho oi the sister hakaneka organization ka ba pp don hakaban ai kaneka training na ka ban ta ki ba kwa ban sengi ki kam ki jam la jang nga shukwa ban tip de hakabe de ba kini ki jing siu ki don kam na em ban siu pisa la da ki wan training
0: ang kim don kam ra ban siu pisa namar ba ngilej ai ba chik sinong jing ki don ka tok ne pa da ki ba wan po santa jing ki bam yo ban simenta se ki sinong jing ki ro ngim ju sim pisa ra ni pa di kai e ba ki tangal yo ka lat ton ti ban yarap ya ki
1: ti kata kalong ka kubor ka bas ngot nat na marba kita ki bakwa ban wan shim ke training kim don ka man supisa ban da haba pile ya ka training shaki shnong ki ba pher ba pheru kamot kin hap shu wan be kam tu am don kam supisa te sister ka ni kan lok kalat ka kabuk sier na kam ta jong ki tu ki khun samla kan thail se ki bas ngap ya ka ni ka program ha ka ni ka por ba ki la ban wan shim ya ka ni ka training na mar kim don kam siu ai ai ki wan la kinu kinu ki long yeng ru kan long lai lui na kam ta jong ki ti sister pinia thu biang sa hisi na ka kerteng jong tu ka training tak nak bagi lah ban yuk sengok kan?
0: Kadai ke Indigenous Tribal Development and Empowerment Mission bang ikut lengkap itu dem.
1: Kemud pikot itu dem. Haga short form.
0: ITDEM.
1: Hoi hoi. Di kandi kalong ka kubur ke pasengut tenat si syaban yuk sengok ya kata napi. Di hakinuki jaka bagi exhibition bala penlong bapi lalik ban simbenta.
0: Ngila simbenta kisin hapo jawai.
1: Hoi.
0: Entah pada asin hanepo estate central library bat nepo all saints hall.
1: Hoi hoi. Di kemud kita kide ki jaka ke bapi pilalik ban pen i ya kata kasap ke pong ke ba naka training center jong pi.
0: Hai hai.
1: Penmi ay ay mo. Di yang isengut tenat sister ya kata ka kubur napi ti parlo no ngap ngila yo lum sipun ha ki jing tip na is sister Ridalyn Mary Maulong ibalong I director jongka Indigenous Tribal Development and Empowerment Mission baju tip kum ka itrem jai training ba pher ba pher ki ba EEI ha ki jek kam ki ba pher ba pher ti ha shua bangin penkut atat ya kane ka jing ya kren ti ki e ka khubo ji ketu jong phi sister ya ki no ngap kham dam ki samla kan thai ki barang ya ksai ban yo la ki kam ki jam ha ki ni ki sngi ba menta
0: ka jing kan tu ka long ba ki khna jingi ngkong ki de ban long ki ba sistem komod bam sali aban tre kana kana ka kamru ntaru pade bakin longki baya sha khandiat ma ting ting tingi khasi jingi man kam dona ting ting ki ding ya sha unta tingi dan kam he bengi bandan kini ki jingi sha ro khandiat komod ting ting la daga slam ka training kamba khat san singi afus ngir long bakin wantista sha ka training mo ma ting ting ka dan kam te bakin kam slam ro ki training mo ban kam te bha ntaru ba bangi pet pet ki bun ba ki sap ki phong ba ki bre jingi ki dan kam ban pen dan kam hok ye ka sap ku phong jingi ba ki dan ken ntaru ba sa ka we ro bakin longki lor ban wan sikmat mat la dia bakim yo sngo ha kata ko por bangile chik nong jingki bangile ai training bakin wan klik en yang iro mo kin wan wading tip kin wan klik.

না বাতা তাহা উন বাকসা না আসংগম কন হাজিরা নি থাকা কর ছাকথাম কগ্রক্স নি ফয়েন সতব্রিও না বারিয়া তাহা জিয়ান স্খাংও না চিখং পার্সেন বাতাহা সেন্টার নি ইয়ার আগমন নিয়াম নি জামানো মেঘালয় কেবিনেট বা মিজা সালো ইয়া স্কিম খো নামনকে রাছাকাহা চিফ মিনিস্টার কনরাদ খি সংমা উনি ফারা কাতানি তারে স্টেট না ইয়া জাখু স্টেট না ইয়া জাসখু না স্টেট না জাসখু না নর্মেটিভ এলোকেশন গতা থাংখা খ্রল হাজার সার ছা সাখো মান সোহা জিয়ন সৌনি রামারংখ নাম্বাতে থারিনা আরো আঙ্গাওয়াদি সেন্টার রং স্কুল বিল্ডিং রং লাইভলিহুড প্রজেক্ট রং আরো পিয়াব রং খেল সাকানি খামরংখ ভারিয়াত না মানগেনক মেঘালয় হাইকোর্ট নি চিফ জাস্টিস রিভাতে মহেতে দেরে উমসাউলি মাওফাতো ইস্ট খাসি হিলস নি পার্মানেন্ট ডিস্ট্রিক্ট আর সেশন কোর্ট কমপ্লেক্স না ফংসাকানি অংক সঙ্গা ইয়া প্রজেক্ট নি বিডিং বলছি রিচ্ছা সা গচ্ছা মঙ্গবা শিলং নি ডিস্ট্রিক্ট কোর্ট নি বিয়াপ কোর্ট ও বিয়াপ চুংজানি নিকনকানি রংক নামাত না আর বিছাল খাআনি খো ব্লক বাতাত না এডিয়াস নি জাখু দেয়ানি গতা ফারাকাতাহা গতাল কমপ্লেক্স তো গপন কোর্ট রুম রং ই ফিলিং ভিডিও কম্প্রেহেন্সিং সাক্ষী উনগবারং না বিয়াব আরো ভারতীয় নাগরিক সুরক্ষা সাহিতা হাজারগুলি খোগথামনি নুও গপন নাঙা নিয়ামরং আরো ছোল রং দোঙ্গেন লো মিনিস্টার লক্ষ্মণ রিম্বয় সরকারি বিদ্যুঙ্গ ছিঙা মখাং ছিবা ডাকছা কঙ্গেন নে খুড়াছা কথাহা আরো বিছাল লোনানি খো নাম্বার দাতনা গতা ইয়ার প্রজেক্ট খো সময় গতা মাছকেন নে খাদুয়ানি খো চিফ মিনিস্টার কনাদ কে সংমানি ছানছিয়ানি গতা সরকারিনি ওয়ান টাইম সেটেলমেন্ট ও টি এস স্কিম কমার্শিয়াল গাড়ি রংনা থারি গপা মান্দেরংনি জঙ্গি থানানি খো নাম্বা দাতনা মুকসুয়া তামসান ইনফ্রাস্ট্রাকচার বা নোকতাং রংখো রুকনা মুকসুয়া সা নাইজা আর ট্রাক ওনার্স এসোসিয়েশন নি থারি গপা ফেলিসিটেশন প্রোগ্রাম উয়া আগানিগন সরকারি খাদুগপা ঠিক খাআনি খো জানাপাহা জিয়ান ছাছেদ সতবুয়া খ্রোলনি হাজারসা খ্রোলনা থাংখা খো মান্দেরংনা রিলিফ ওনাগতা ট্রাক ওনার আরো মামনি নোকতং রং না নামগনি খনগেন নে ওয়া আগান হা আরো দাল দাল গপা ইনফ্রাস্ট্রাকচার বা খাম রং বাকসা মন্দে রং না নামগপা জাকু কো দে না নাঙা নে সংমা আগান হা আরো ওয়া চিফ মিনিস্টার আরো ওয়া ডেপুটি চিফ মিনিস্টার প্রেসিডেন্ট থিনসং আরো স্নিও পালং দার খোবা দিংথাং মানসা মথেলাঙা হা

কিনিকি আকাশবাণী শিলং খবর প্রি দাও জেরসন বারদ্রি কিনিকি লং কিমার কেবা কংসান জং খবর খাটওয়ে স্নেম কিয়া লিমতি জং ডিজিটাল ইন্ডিয়া কলাপিন কুপ বর ইকি দুক কি রংলি বাট কি বু না কয় ককট বাট পিনসুকরু এক রুকম এম জং কি মিলিয়ন মুট অং উমিনটি রং বাদু করি উ নরেন্দ্র মোদি পিনট্রি কাম কসরকর পদাইন স্কিম ভি বি জি রামজি বাট পিনিয়ার শিশু কমি ঘালিয়া হেকি স্কিম কাম পিনরয় হেকি থাই নংকন্দং পিনপাও উমিনটি রংবা জিল্লা এক স্কিম ও টি এস কুমক জিঙারাব না বিনতা কি খাটনি হাজার মুট কি ট্রাই ট্রক হামি ঘালিয়া বাট দে তাঙ্ক সরকার পদেং কবদনে বর না বিনতা বান পিনট্রি কাম এক আই এল পি হামি ঘালিয়া অং ইকং আমপরিন লিংদ কাকু বর গবিয়া উমিনটি রংবা দু করি উনরেন্দ্র মোদি উলয়থু বা সিনজাম জং ডিজিটাল ইন্ডিয়া কলা পিনকলাই রুকম সিনসার খাদার কলা পিনকুপ বর ইকি নং সং সং বা কলা পিনস্টেট ইয়কি কাম পিনরয় মিনতা লাপালাত খাটওয়ে স্নেম হাগনিক লিঙ্কু স্নি খা জং কিনিক প্রোগ্রাম উ মোদি উলয়থু বা কি জিংসিউ লিংবা কে ডিজিটাল ক জিংসা মিকে জিংমিনতয় বা কি জিং পিনিয়ার কে জিং পিনিয়াসো লিংবা কে ইন্টারনেট কলাইয়া রাব অন কিনটিউ ইয়ক রুকম ত্রিকম গব খুঁজ বসুবা বা পিনসুক ইয়াক রুকম ইম উমুদি উল অং বা কানিক সিনজাম কলা পিংখলান শুশু ইয়াক পুলি পুঠি কাকচ কখিয়া কারেপ কারিয়াং কাকাই পটেং বাট কুরু কম আ জিং সক্রি ইকি পাট বা ডাকব পিনসলু রু বান বানরা ইকি এইকি এইকি বথমাই হাপো কৃষ্ণং কি থাও উল বিনরাপ রু ডাকব অং বাকে ইন্ডিয়া কলা কিউ সফরং হাকবে দে বাকে জিং স্টার টেকনোলজি বা মিন্তা কুম কা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি সেমি কন্ডাক্টর বাট কা কোয়ান্টাম কম্পিউটিং হাকাবা কা জিংস্টার টেকনোলজি ক্লং কুম কৌ নাকি বিনতা বা কংসান হাকবান সাকরি কি পাটবা বাট বন ওয়ান রা এ কি কম্পেন রয় কি বানে কা সরকার পেং গলাপিন বিনায় বা এক স্কিম জং কা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভি বি জি রামজি কব মি বুচলি হাক জাকা জং কা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম এম জি এন আর ই জি এস কনসডাং বন্ত্রে কাম নাদু হিনে কসনি হাগনিক স্কিম বথমাই লা কিন্তি কিসনি ট্রেন কতা নাক শিসপা স্নি শাক শিসপা আর পুসান স্নি পদে কাবাই নং স্নি লাপিন কিউ দা পালা শিফো নাক শিসপা কতা নাক লাইসপা তিংকা শাক লাইসপা আর ফিনিও পয়েন্ট সাউ নোট তিংকা হাক শিসনি হাদিন কানি কারা জং সরকার পদেং কা কিনহু মিন্ত্রি জং সরকার মে ঘালিয়া হিনিন কসনি কলা মিনজুরি গ জিং পিনট্রি কামে কানি ক স্কিম উমিন্দ্রং বা ক জিল্লা উ কনরাদ কে সংমা উলিয়থু বা ক জিল্লা কলয়ো অপদ্যাং ইয়ক ভা বা শিহাজা শিসপা ক্লোর তিংকা নাকবিনতা কি খিন্দাই বিনা